दोस्तों कहा जाता है कि 2022 में 2022 में बॉलीवुड का समाचार कि इन 2022 vertegenwoordigde हिंदी सिनेमा 33% van de bioscoopomzet. Gevolgd door Telugu en Tamil. Goed voor respectievelijk 20% en 16%. Mumbai is een van de grootste filmproductiecentra's ter wereld.

0: स्वर्ग यहीं नरक यहाँ, तेरे बिना जाना कहाँ। मैं तो मुकेश द हार्ट ऑफ मिलियंस, करोड़ों का दिल पर राज करने वाला या करोड़ों के दिल पर कुछ चुराने वाला। मुकेश जी आज हमारे बीच नहीं है, लेकिन उनकी यादें हमारे पास है और आज 50वां वर्षी पर उनकी याद में ये गाने हम चलाएं। इस उम्मीद के साथ आप सबको अच्छा लगा होगा, हम आपको भी धन्यवाद देते हैं जो लोग ऐप किए हैं और उतार करके कुछ बोले हैं, कुछ बताए हैं। आप सबको भी बहुत बहुत धन्यवाद। यहाँ तक था ये कार्यक्रम जो हमने पेश की। चलिए यहाँ से पेश करते हैं विज्ञापन, विज्ञापन के बाद न्यूज़, और न्यूज़ के बाद मैं फिर वापस आ रहा हूँ। बस मैं यूँ गया और यूँ आया।
1: हर काम के लिए, हर अफर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07 3 2 7 4। मेरे इन्फो radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Raam Zoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: De twee verdachten van een zeer ernstige mishandeling van een nu 6-jarig meisje in Stadskanaal worden half november geplaatst in het Pieterbaancentrum voor een gedragskundige observatie. Dat bleek vandaag tijdens een eerste inleidende zitting in de strafzaak tegen de twee bij de rechtbank in Groningen. Een van de verdachten, Lisa van A., is de moeder van het kind. Het slachtoffer van de fatale steekpartij in Neede is een man van 23 uit Borculo, dat meldt de politie vandaag. Het steekincident was gisteravond in de Achterhoekse plaats. Een voorbijganger zag een bebloed persoon naar buiten komen en hoorde geschreeuw vanuit de woning. Op straat lag een telefoon en een steekwapen vol met bloed. Er is een 20-jarige verdachte aangehouden. Veiligheidsdiensten AIVD en MIVD voeren verbeteringen door in de manier waarop ze omgaan met grote onderscheppingen van data. Dat belooft het kabinet. De ministers Dylan Jezilkus van Defensie en Pieter Heerma van Binnenlandse Zaken hebben in een Kamerbrief gereageerd op een kritisch advies van de toezichthouder. De 89-jarige Noorse koning Harald ligt in kritieke toestand in het ziekenhuis. Zijn toestand is zeer ernstig, waardoor familieleden hun verplichtingen afzegden om bij hem te zijn. Aanwezig zijn onder andere zijn vrouw Sonja, zuster Astrid en zoon Hakon, met zijn vrouw Mette Marit. Harald werd 10 dagen geleden opgenomen wegens bloedarmoede. En dan het weer. Vanmiddag zijn er perioden met zon. In het midden en noorden is er een kans op een regen- of onweersbui. De temperatuur ligt tussen de 25 graden aan de kust en 30 plaatselijk in het oosten. Later vanavond een toenemende kans op enkele regen- en fikse onweersbuien.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
7: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
1: Hari kaam ke liye, हर अफर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट ही और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक अल्फर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07537 2347। मेरी इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor.

0: हुआ मोहम्मद रफी जी की आवाज में राखी धागों का त्योहार, इतना प्यार इतना प्यार इतना स्नेह, रोंटे छू जाते हैं। सात पले और सात बड़े हैं हम, सात पले और सात बड़े हुए हैं हम, खूब मिला बचपन में प्यार, खूब मिला बचपन में प्यार, इसी प्यार का याद दिलाने, इसी प्यार का याद दिलाने आया ये राखी का त्योहार। रक्षाबंधन की हार्दिक हार्दिक शुभकामनाएं। स्प्रोंग फन है रक्षाबंधन, और स्प्रोंग फन है रक्षाबंधन, कुछ मिला है और खोज बीन कर लाई हूँ मेरे प्यारे दोस्तों। तो यहाँ से आपके लिए हम बता दे कुछ लाइने में कि रक्षाबंधन की शुरुआत कहाँ से हुआ है। और स्प्रोंग फन है रक्षाबंधन फेस्टिवल है दिस बकेन दैट है फेस्टिवल रक्षाबंधन ए वन एयर द ऑनस्टोन एन एयर बस्तान एन एयर बस्तान फॉर शेलन द फरहालन ओ फॉर द फीरिंग फन दिट बिसोंदर फेस्टिवल हियर ऑन द वर्ल्ड एंकल एंकल फन द फॉर शेलन द फरहालन ऑफ द Hinduistische mythologie beschreven, wat ik dan hier voor u ga oplezen. U wordt er wijs van en tevens ik ook. Indradev en Sakshi. Indradev en Sakshi. Volgens de oude legende van de Bhavishya Puran was er ooit een hevige strijd tussen goden en demonen. Dev Indra, de belangrijkste godheid van de hemel, regen en bliksem schikten, die de strijd aan de zijde van de goden vocht, ondervond hevige weerstand van de machtige demonenkoning Bali. De oorlog duurde lang en kwam niet tot een definitief einde Toen Indra zijn vrouw Sakshi dit zag, ging ze naar Heer Vishnu, die haar een heilige armband van katoenen draad gaf.
1: Je broertje Spaans oefent met duolingo.
0: Sakshi bond de heilige draad om de pols van haar echtgenoot Heer Indra, die uiteindelijk de demonen versloeg en de Heer Indra die uiteindelijk de demonen versloeg en de Amravati terugwon. Het eerdere verslag van het festival beschreef deze heilige draden als amuletten die door vrouwen werden gebruikt voor gebeden en aan hun echtgenoot werden vastgebonden wanneer ze naar een oorlog vertrokken. Tegenstelling tot tegenwoordig waren deze heilige draden niet beperkt tot broers en zus relatie. U hebt het een beetje ondervonden en als u goed geluisterd hebt, het is niet alleen dat het door zus aan de pols van de broer gebonden wordt, maar omgekeerd kan dat ook. En zoals u dat gehoord hebt, de echtgenoten ging dan ook voor hun echtgenoot binden en omgekeerd ter bescherming.

0: anders aan.
1: En wist je dat je
0: interval is? Glashelder.
2: रक्षाबंधन के उपलक्ष पर ये सुंदर सुंदर गीत आपके लिए चुनकर जो लाया जाता है फाउन हिंदुस्तानी रेडियो के जरिए से। बहन का प्यार किसी दुआ से कम नहीं होता है, बहन का प्यार किसी दुआओं से कभी कम नहीं होता है, वो चाहे दूर भी हो तो गम नहीं होता है। अक्सर रिश्ते दूरियां से फीकी पड़ जाते हैं, पर भाई बहन का प्यार कभी कम नहीं होता है। कोनिंग बली एंड होडिंग लक्ष्मी। Volgens de verslag van de Bhagavad Puran, en de Vishnu Puran, toen de Heer Vishnu de drie werelden van de demonen koning Bali won, vroeg de demonen koning hem om bij hem in het paleis te verblijven. De Heer Vishnu accepteerde het verzoek en ging bij de demonenkoning wonen. Koningin Lakshmi, de vrouw van Heer Vishnu, wilde echter terugkeren naar haar geboorteplaats Vaikunth. Dus bond ze de Raki om de pols van de demonenkoning Bali en maakte hem tot een broer. Op de vraag naar het geschenk vroeg godin Lakshmi Bali om haar man van de gelofte te bevrijden en hem naar Vaikunth te laten terugkeren. Bali stemde in met het verzoek en Heer Vishnu keerde met zijn vrouw godin.

मेरे भैया, मेरे भैया, बहुत प्यार के साथ बहन अपने भाई को याद करता है और भाई भी बहन को याद करता है। मुझे पता है ये गीत जो आप सुनते हैं आपका दिल भर आते हैं, गला भर, गला भर आते हैं, पर ये मतलब है कि आपके दिल में, आपके दिल में, आपके दिल में बहन, बहन को, बहन के प्रति बहुत बहुत प्यार है। ये एक अच्छा लक्षण है। भले ही हम इस रक्षाबंधन पर एक साथ नहीं है, भले ही इस रक्षाबंधन पर हम साथ नहीं है, मैं आपको अपना प्यार और खुश और शुभकामनाएं भेज रहा हूँ। खुशी के साथ दिन मनाएं आप। The band tussen een broer en een zus is gewoonweg uniek en onbeschrijfelijk. De band tussen een broer en een zus is gewoonweg uniek en onbeschrijfelijk. De relatie tussen broers en zussen is buitengewoon en wordt overal ter wereld gewaardeerd. Maar in India wordt de relatie nog belangrijker, want er is een festival genaamd Raksha Bandhan, gewijd aan de liefde tussen broers en zussen, dat wereldwijd gevierd wordt. Betekenis van Raksha Bandhan, wat ik al eerder heb opgenoemd. Het festival bestaat uit twee woorden, namelijk raksha en bandhan. Volgens de Sanskriet terminologie betekent de gelegenheid de band of knoop van bescherming, waarbij raksha staat voor de bescherming en bandhan het werkwoord binden betekent. Samen symboliseert het festival de eeuwige liefde van broers en zusrelatie, wat niet alleen de bloedverwantschap betekent. Het wordt ook gevierd door neven en nichten, zussen en schoonzusters, babies, tantes, boa en neefjes en andere verwanten.

उर्मई तू, तूने तूने दुनिया में मेरे लिए आई है. Wat een mooie lied, dames en heren, beste jongens en meisjes en beste luisteraars. En dan ga ik bij Sab Kuch Bhula Diya Hai Humne, aur hum tumhara hai Sanam.